0: You are. Dit is het Ujala Nieuws. Goedenacht, ik ben Maurice de Jong. Het internationaal strafhof vervolgde Libische militieleider Khaled al-Hisri voor oorlogsmisdaden en misdaden tegen de menselijkheid. Hij wordt verdacht van marteling, verkrachting, moord en slavernij in de Mitiga-gevangenis in Tripoli tussen 2014 en 2020. Al-Hisri werd vorig jaar in Duitsland opgepakt en is de eerste verdachte uit dit onderzoek. De Italiaanse politie heeft invallen gedaan bij meerdere luxemerken, waaronder Chanel en Bulgari, in een onderzoek naar mogelijke uitbuiting van Chinese arbeiders bij onderaannemers. Justitie onderzoekt de toeleveringsketens, maar de merken zijn voorlopig nog geen verdachten. Ook Prada en Dolce & Gabbana kwamen eerder in beeld. De politie heeft in een woning in Den Haag tussen 100 en 150 vermoedelijk gestolen fietsen gevonden. De fietsen lagen opgestapeld tot aan het plafond en variëren van gewone fietsen tot fatbikes en kinderfietsen. Eén verdachte is aangehouden. De politie onderzoekt de herkomst en wil de fietsen teruggeven aan de rechtmatige eigenaren. Een Witte Huismedewerker, Gabriel Perez, wordt onderzocht omdat hij mogelijk voorkennis gebruikte om te gokken op uitspraken van president Trump. Hij verdiende volgens bronnen ruim $100.000 met weddenschappen op woorden en onderwerpen in toespraken. De medewerker is met verlof gestuurd. Toezichthouder CFTC onderzoekt de zaak. Vannacht ontstaat plaatselijk mist. Morgen lost die snel op en blijft het overwegend droog met zon en wolken. Later kan in het noordoosten een onweersbui ontstaan. Het wordt morgen zo'n 22 tot 28 graden. En tot zover het nieuws op Ujala Radio.
1: Dit is Ujala Live.
2: Doe Janne hij toch?
3: Aziz dosto, हिंदुस्तान की आज़ादी की सालगिरह पर मैं और मेरे साथी आपको दिली मुबारकबाद पेश करते हैं और जिस शौक से आप आज़ादी का जश्न मनाने यहाँ आए हैं उसका शुक्रिया अदा करते हैं। आज रात यौम आज़ादी के शानदार जश्न पर मैं और मेरे साथी आपके सामने एक कव्वाली पेश करने वाले हैं, मगर इससे पहले मुझे इतनी गुजारिश करनी है कि आज ये कव्वाली महज कव्वाली नहीं बल्कि मेरी ज़िंदगी का, मेरी मोहब्बत का बहुत बड़ा इम्तिहान बन गई है। हादसात अक्सर इंसान को एक दोराहे पर लाकर खड़ा कर देते हैं और उसे फैसले का हक होता है कि वो कौन सा रास्ता इख्तियार करे, मगर मेरे लिए तो वो दोराहा भी नहीं, मेरे लिए एक ही रास्ता है, एक ही फैसला, एक ही अंजाम। इसलिए आज इस भरी महफिल के सामने मेरा ये वादा है, या तो वो हाथ जिन्होंने मेरे गले में ये हार डालते हुए मोहब्बत की कस्में खाई थी मुझे दोबारा यह हार पहनाएंगे, यह आज की रात मेरी जिंदगी की आखिरी रात होगी।

0: Kamela.
1: Kahovega.
0: Nou ja,
1: het gaat niet goed.
0: Nee, ik hoorde je stem niet, dus ik dacht van nou, Kahovega.
1: Dit gaat niet goed.
0: Wat gaat niet goed? Ik hoor je wel, hè.
1: Het gaat niet goed bij jou.
0: Hoezo?
1: Denk ik daar op je... Hey, hallo?
0: Nee, ja.
1: Er is continu uitval.
0: Ik weet het niet, maar... je bent in de uitzending. Hoor je me wel?
1: Nee, dit gaat niet goed, Lloyd. Ja, ik hoor je wel, natuurlijk.
0: Oké, okay. Maar iedereen hoort je ook op de radio, hoor. Dus ik weet het niet.
1: Nee.
0: Dan is er iets misschien aan jouw kant, maar hier is alles wel in orde. Nou ja.
1: Laat jij maar even door, Lloyd. Ja. Ik ga even checken wat aan de hand is.
0: Oké, prima.
1: Oké, het is mijn koptelefoon. Het is mijn koptelefoon, Lloyd.
0: Zomaar hem schulden
1: laten
0: wegen.
1: Dus soms problemen aan dusa jagar heega. Oplossing voor jil dusa jagar. Dekhle to. Lloyd is nooit schuldig, sunne walo. Dus tu chahe jeke schuld diya, maar Lloyd ke na diya. Want hamar upar John Bauchar paral bakal niya.
0: Nee,
1: mensen nemen jou in bescherming.
0: Oh nee, mensen nemen mij in bescherming. Natuurlijk.
1: Mensen doen alsof ik een dinge ben, een boeman. Ortubate, ego chota baby, John ke chahi bescherm karek saman ke.
0: Arre yaar. Kitna mooi hai ki saman hame bescherm karega.
1: So it. Je bent de underdog. Jaise football khelayega, that is meant for the underdog, toch? Dus aaj hum na batiyabe der, ik heb ze beloofd.
0: Arre?
1: Ki aaj hum na batiyabe, aaj Lloyd batiyega.
0: Arre, hum kaise batiyay sakte? Je tu na batiye, dan kaise gyan ki baat milega?
1: Na, hume John khai bhar ke milal ba kaliya.
0: Kaise khai bhar ke milal? Kan toch niet.
1: Laat Lloyd toch uitpraten. Tu kahe Lloyd kitna beledig karega.
0: Ja.
1: Tu kahe Lloyd itna negatief ook erover. Lau aaj positief suru kari.
0: Acha? Kaunchi positief batiyay sakte hamar bare mein?
1: अरे ढेर यार साधु संत के तुम रखवाले असुर निकंदन राम दुलारे
0: ये बंद
1: तू जाने तो तू ना जाने चीज़वा
0: ना हमने जाने चीज़वा हमने जाने
1: अज हनुमान चलीसा तू कौन चीज़ सिखले बाते लॉयड
0: देखले तो
1: हाय बॉय
0: हम जस्ट स्कूल
1: जाते हैं तू अपुरी
0: हम जस्ट स्कूल जाते रहे और जब हमें हिंदी लेस जहाँ तले
1: स्कूल के ना है यार
0: तो हम खानी बाहरे ताकत रहे
1: मत दिस इज गेन स्कूल दिस इज गोन अपफूडिंग टर्स
0: द अपफूडिंग में हमार तनी कमती है यार हमार अपफूडिंग में तनी कमती है
1: तू कुछ ना मंगले सीखे तो माई बाप तो के सिखाइस बैठना
0: या
1: डेंक एक
0: या
1: Maar tu apne na sikhe mangle coach.
0: Ha, daar ligt het
1: dus aan. Voor de mensen die Hanuman Chalisa kennen, die weten dat natuurlijk. Ja. Voor de mensen die het niet kennen, een van de stukken daarin is...
0: Ja.
1: Sadhu santke tum rakhwale, asura nikandan ram dulare.
0: Wah.
1: Ook er matlab hai ga, Lloyd. Dus sadhu sant, daar hebben we het gisteren over gehad.
0: Ja, hambati. Ja,
1: Tu ego heilige baate, tu ego wijs admi baate, ego spiritueel admi tu baate. Sadhu sant Mahabir. Aur ee Hanuman Chalisa, hem sem nikarila, Hanuman Chalisa, Hanuman, Mahabir dus.
0: Ja.
1: Rakhwale, dat ken je wel.
0: Ja.
1: To, beschermer. Dus sadhu sant ke tum rakhwale, dat snap je dan al nu.
0: Ja.
1: Jij bent de beschermer.
0: Ik ben de beschermer,
1: Van mensen die goed zijn, hè.
0: Ja.
1: Rechtschapen mensen, dus acha insaan ke beschermer. Asura nikandana, rama dulare. Asur, dat zijn de demonen toch, Lloyd?
0: Oh, kijk.
1: Asura nikandan, dus nikandan betekent bij jij gaat ze vernietigen.
0: Ik ga ze vernietigen,
1: Asurke vernietiger te baten. En negatieve krachten ke don kunnen wale. Or ram dulare, nou ja, dat zegt het al.
0: Ja.
1: Ram ke dulare,
0: Bati, ha.
1: Zeer geliefd.
0: Ja.
1: Dekel
0: het, het klopt allemaal ook, hoor.
1: Het slaat op jou. Hanuman Chalisa is voor jou gemaakt. Nee, niet hoe kan je ze naar Janega. Maar begin dit te onthouden. En ik sens niet wat trouwens de hele Hanuman Chalisa hoort trouwens. Het is bedoeld om je kracht te geven. Koi darahiga, koi derba. Kuchke bhi, toke taget nodig ba. Dan vind je kracht in de Hanuman Chalisa.
0: Dan vind je kracht in de Hanuman Chalisa. Klopt, helemaal.
1: Toen naar Janega, dan kun je alleen daarna luisteren. Is ook goed.
0: Ja.
1: Toen kan je zoenen, is ook goed.
0: Dus door over kus hoegel heen zoenen hallo, koei avond hoegel heen, koei duik me baat het, toen Hanuman Chalisa, s'avere, ja, dinke, ja, raadke zoen.
1: नाना को आकू लगे ना जाइए हनुमान चालीसा तो सुनिए
0: नाना को आकू लगे ना जाइए देखो तो हमले हमारे पास आए से के फॉर कंसोल कंसोल तो एकदम खराते से गया मां सामान के पैसा वाल लगेगा
1: तोर अने तुम्हारा दोन हो गया लोई देख ले तो के हम करी शेयर करे मांगीला तब तमीन हम में डांटेगा फला आदमी मन प्रात वरम प्रचायर तो हम ना बतिया बेकला
0: Mensen, ga niet naar Nanakoku en zo, hè? Want dat zijn allemaal oplichters, dus... Hè, hè.
1: Maar kon kon aan Mieke Baby, ik ga nooit. Veldonderzoek.
0: Kon kon aan Mieke Baby, hè?
1: Lloyd.
0: Lloyd? Oh, oké. Okay.
1: Kijker, baby, toe. We gaan een veldonderzoek doen nu.
0: Ja. Karin,
1: hoeveel mensen vinden dat ik werkelijk te veel praat en Lloyd te weinig laat praten.
0: Ja,
1: wie gaat Lloyd allemaal in bescherming nemen?
0: Iedereen.
1: Wie heeft medelijden met Lloyd?
0: Hey, Karin, drink chai met ijs.
1: Taham kakari, to mij kia karu. Op Karin, je mange ijs. Ijs thee, to mij kia karu, ja?
0: Nou, Karin, het ziet er wel lekker uit, hoor. Karin, het ziet er wel heerlijk uit, zo'n kopje chai met ijs.
1: Toe op een chai pie, jij zet toe man.
0: Jij zet toe man.
1: Oké, man, kare thanda wal pie. Toe mange om een kuch or daar, ego lemmetje of whatever.
0: Ja.
1: Toe daar, koop geniet kar.
0: Ja.
1: Geniet van het leven.
0: Ja, gember. Gember, wat wil je met daar zeggen? Gember, wie daar zeggen misschien, hè?
1: सब कुछ डाल सके यार चाय में
0: दोस्त
1: काय नहीं कब जीवन दोन हो जा खनी तरफान दू तक जाओ मनीर
0: तू यार दैट क्लिंग वेल ड्रामेटिक कनी कहा कब कब जीवन
1: अरे ज्ञानी लोगन ऐसे ही बतियाएगा लो अच्छा गो और वैसा ही तो कम सिखा देला जोन तू जानेगा जितनी चाबी भरी राम ने उतना चले खिलौना देखे गो गाना में गावल
0: हां हां
1: दोस्त हम लोग एगो खिलौना बाती हम लोग स्पेल खुद बाती इस दुनिया में वो कोम वो दोनों से देंगे तो आप शो करके हम लोग
0: शो करके
1: हम लोग के बलौवा हो जाएगा
0: कॉफी चाय बनाई के हम लोग चल जावे
1: मातेस अतेस एक्सो जितनी चाबी भरी राम ने उतना चले खिलौना दोस्त कोई के जीवन और लंबा बा कोई के जीवन और कमती बा तोर बतरेवा जितना हैगा लोयत उतने ना चलिए यार
0: ए बतरे अपलाद कर सके तो बतरे भी अपलाद कर सके
1: जब मुझे बतलाई कंटिन्यू अपलाद कंटिन्यू
0: हां
1: और जना करिए तो बिचवे में टन हो जाइए टन ओकर नाम है टन लॉयट
0: बीरमान
1: पुराना वर्ड तो कर सिखाला देखे तो
0: देख क्या बीरमान हेनरी नूर मोहम्मद ओंस फर्स्ट लिसनर और आवेगा उजाला के मेरफाट में ना ओंस कॉन्सर्ट दी लिसनर न्यू ओक ओक एन हेल गुड मिडग हेनरी या आज के बाद कौन सी हैगा जोन कौन बात लेके तो आले आज
1: हम मांगीला बोले कि लॉयट एगो सही आदमी ना हैगा
0: अरे हम
1: देखो पुराना बात एगो पुराना बात
0: सही आदमी ना बाटी
1: Toen ik een CC aan mijn naam baatte,
0: Wat is een CC dan? Het is in ieder geval geen koffie chai.
1: Toen
0: ben ik een CC aan mijn naam baatte.
1: Ik heb een CC aan mijn naam baatte. Ik heb een CC aan mijn
0: naam baatte. Oh, ja, CC.
1: Toen naam baatte ik aan mijn bagal wale idar utar. Nee. En Lloyd heeft aan mijn baatte een bachal kuchal na khaai rabina. Van die geweldige Hindoestaanse woorden, toch, Lloyd?
0: Puranien, kaaitjes, waar is het pijl bolot, hè? Bachal kuchal.
1: Lloyd, ja, John, bachal kuchal, ja, khale.
0: Ja, khale, ha. Jol, bachal kuchal, ja, khale.
1: Mensen die dat niet gaan zeggen, chorde, hamme bhoog lagal leid, tab bom na khale,
0: Lloyd. Maar waarom zeiden die oudere mensen dat vroeger?
1: Arre, bachal kuchal, ja, John, bachal kuchal.
0: Dus, John, ham khaai chukli baati, aur kuch chukli baati, ohi chukli,
1: ja, khale. John, restant, ja, restant, tuwa.
0: John Bajal Kuchalaja Khale.
1: Restant Bakara apan kutta ke na devega ni tens. Kutta ke special food ba. Pahile hum log restant kutta ke devat rahi to. Janwar ke, koi janwar ke. Hum log jai de kepa ke, hum na ni kahan. Machri ke, John Burt me rahat raha, main yaad ba. Ki kabhi na bigat raha khai, somar prolobak me.
0: Nahi.
1: ओही के बोलल जा बचल कुचल लोई
0: ओही के बोल जा बचल कुचल
1: और तू बचल कुचल में बेचारा लोई इतना अच्छा इंसान बा कि बचल कुचल में इसी तफरीदा में ए ये अच्छा इंसान बा लोई
0: ट्रांस ik moet wel een correctie uitvoeren voor de uitspraak van mij van gisteren han bolir ki de leeftijd van een vrouw 60 jaar is voor mij oud maar ga met je hangetjes wat corrigeer kan ik het iets wakker na
1: Je mag er niet op terugkomen, klaar?
0: Oh, ik mag er niet
1: op terugkomen. Je hebt ook een heel admiek kaai, maar ik weet precies wat er... हम जाने ला का बीतल बा तोर ऊपर खलिया हमार ऊपर भी बीतल प्रॉब्लम बा तोर ऊपर जोन बीतल बा इज फन अंदर और द
0: या एक जने लिखे
1: खाली लप्पर तू ना पहले खाली लप्पर ना पहले मैं फर्दर
0: iemand geeft aan die uitzending
1: maar luid, wacht. Voor de mensen die het gisteren niet hebben gevolgd, die denken van Isab Kabatiai gaan doen. Luid heeft gisteren gezegd hier op Nationale Radio, Ujala Radio, dat vrouwen boven de 60 jaar boerja zijn. Voor de mensen die het gisteren niet hebben gevolgd.
0: Dat was onder druk gezegd, maar ik corrigeer me even bij deze. Uit die wijze naad, ja.
1: Nee, op patalagana. Ik roep.
0: Hame
1: laat je pijlet op patalagana luid.
0: Kantise hame klachten willen. Dus ja, mensen, dat was een inschattingsfout van mij. Leeftijd waar hame tjaradele. Vanaf 90 jaar, dan vind ik dat je oud genoeg bent.
1: Hé, hey, je bent echt een bangerik, hoor. Je hebt echt geen ruggengraat, Lloyd.
0: Nee.
1: Maar kon je matrebolen, toen matrebolen kon.
0: Brassafest, Awega, 29, 30 augustus in Den Haag, J1 Fan Center mee. Ik hou mijn hart vast, ki het naklacht met mijn familie.
1: Maar kan bij Awega?
0: Brassafest in J1 Fan Center.
1: Dus ik wil admien met app karisto. Toen nam het hele met kahampe hechijwa. Hi boy. Ga naar die website.
0: Ja.
1: Website wap in brassafest.nl. Dat tu dekhle apne na kahan pe ba?
0: Ja.
1: Ha ma tu hame na bataile kahan pe ba?
0: Hai mi kya do?
1: Aise na kar bhaiya. Mevrouw, tante,
0: Pua?
1: Gewoon website tu ape jai ke dekhle dan si ye alles staan. Na aise kar hum na janil kahan pe ba?
0: Ya.
1: Hum log bolli na Den Haag shahar me ba?
0: Ya. Indam.
1: Address wa tu mange jane kaise jaiye? Sab kuch likha le website pe bhaiya.
0: Ya.
1: Tu address wa apan kaise bolega? Mobile pe daar diye to loit.
0: Ha.
1: Navigatie?
0: Ja.
1: Op het daar die het pahunch jayle.
0: Ja.
1: Dus kitna makkelijk hega. Dus na bolie adres wa hum na janat rahi batao adres wa. Daar heb je niet je best gedaan bhaiya.
0: Nee. Inderdaad. Dekh leto. Ik jane bolie waarom valt jullie uitzending steeds uit? Ik weet het niet, maar ik denk het niet. Hum nani kaab hele bhaiya, maar
1: waar valt het uit? Nee joh, het valt helemaal niet uit.
0: Nou, in ieder geval betaal ik aan zit toe app kele waar het uitvalt.
1: Meneer of mevrouw lage kuch garbar hoega door apparaat mein.
0: Ja.
1: हाँ हो ही सकेगा अब जैसे हमारे को अब टेलीफोन हुआ मैं गड़बड़ा और हम लॉज के स्कूल देवत रही देख ले तो
0: या है
1: कलिया हम गली खीरोप्रैक्टर
0: और खीरोप्रैक्टर तो खीरोप्रैक्टर
1: हम सब बतिया हम फोर के बता दिला तो
0: बाकी
1: हम लोग एक परिवार
0: हम लोग प्रीत पांगी सब कुछ बोल देला रदी वहां पे कुछ ना हम लोग बचाएल अपने खाती आले प्रीफे दिंगे सेग वीर ऑफ द रेडियो दैट कैन टॉक नीट है.
1: Wij zijn een open boek, Lloyd. Dat maakt ons niet uit, joh.
0: Maar toch chiropractor kijk ja, Hega. Waarom ga je naar chiropractor?
1: Omdat die chiropractor rijk moet worden.
0: Oh. Hey, maar
1: kon even gemiddeld.
0: Aan een 10 minuut 60 euro?
1: 10 minuut? 10 minuut? Nee, je moet niet denken dat je een ghanta behandeling wel ooit.
0: Hamzo, die een ghanta maar bij het hele
1: massage.
0: Waarom ga je naar chiropractor?
1: Omdat die chiropractor rijk moet worden.
0: Oh, maar
1: kon ik dat let 10 minuut behandel kariga.

0: 10 मिनट में 60 यूरो
1: हाँ।
0: एक घंटुआ में जधले पांच जने मिनिमल तो
1: हाँ।
0: 10 जने हो सके भी मां पांच जने मिनिमल दस दिन मन पक होंद्री होंद तो यूरो पर यूरो और
1: सुन हम लोग चली अपन अपन काबले
0: तो काम धंधा छोड़ के तो यूरो प्रैक्टर हो जाए
1: मां वद्दू तो यूरो प्रैक्टर तनी फुटकरिया में बता कि कौन सी वो यूरो प्रैक्टर क्या करेगा
0: अरे तो से बतियाएगा तब तो के लेटवाएगा तब इधर उधर क्रैक क्रैक क्रैक करेगा तो और तो के बोलेगा मनेर एक बार ये ओवर एंड वेक के तरफ सीन और मार के निवास दातू तक हीरो प्रैक्टर मेर नहीं लोग
1: दस वह दैट इज ओक स्नेल गेल फॉर
0: दिन है उबतिया छोर उबतिया छोर मा व्हाट सी एक दर स्टैन
1: कौन सी देख ले तू
0: एंड दिस वेक माइन फरबाजिंग तीन औरत वर्क अन द बाली अलीन तू सोच कितना द्रक है चीजवा ये मुद वक्त है ये मुद वही कला वक्त
1: चंद्र
0: बेन लोगान बोर तो आप जाने कौन सी लिखला
1: कौन सी लिखला
0: होंद हीरो प्रैक्सी
1: है कुत्ता के भी
0: कुत्ता के हीरो प्रैक्टर उबा भी ये दमियान
1: अरे मदद है पे नो नो हो तो वो
0: दो जाए क्यों मैं आशा चिवावा रात के चुई चुई चुई करेगा लॉइड
1: तो हम चिवावा के ना छोड़ है या एक्सीलियस
0: ओके तो ओके ले के जाइए हीरो प्रैक्टर सस्ता हीरो भरी है 10 मिनट के बाद ले
1: व्हाट खाई बे अन कुत्ता दान
0: ik probeer het me voor te stellen dus dan gaat die kutta liggen op zo'n massagetafel
1: ja
0: toch en dan wordt die kutta uit elkaar getrokken gorwahichi hatwahichi hat ook naar maar hat naar maar gor naar maar die poten worden getrokken ook een nekwappiger ke draaiker die krak krak krok krok zoiets stel ik me bij voor
1: maar
0: echt waar honden chiropractie Dit hou je toch botox vaak over om te bolen, ke botox.
1: Ja.
0: Ham toch ke bolen treedt ook, ke kutta logen ke bi botox milega. Toen ging je lachen. Nou, kutta ke chiropractie biega.
1: Ja.
0: Nu jij, Lloyd?
1: Nou, dat is wel erg.
0: Ah, je valt helemaal stil, hè?
1: Ja, ik val helemaal stil.
0: Met je mond vol tanden, hè?
1: Van, ik kan zeggen, kutta ke chiropractor jijske.
0: Hamna batjaila je sunne walo. Dan valt er een stilte.
1: Ja, natuurlijk.
0: Wie zijn batjaila?
1: Oh, wie zijn batjaila?
0: Het ligt niet aan mij.
1: Nee.
0: Het ligt aan Lloyd. Ina batjaila.
1: Nee. Jane Koji, Jona niet heel jada batja hè, ook batja niet. Ik hoef je alleen maar een paar woorden te geven en dan terater door muha kolul. Dus ja, dan komt er vanzelf wel alles uit. Hè?
0: Nee, hamen bilele opdracht na batia, hamna batia.
1: Na.
0: Hamna batia, bloed toch niet batia.
1: Een meneer Jijp uit Purmerend, Weidevenne, Bolli zeker, die een wapen, die wat er niet valt af en toe uit. Dus ja, dan moeten gaan we even naar kijken, meneer Jijp, hoe het daar zit, waarom het er daar een beetje uitvalt. Dus dat is een bericht vanuit.
0: Tora radio, wat doe je daar ook jaar? Tora jammer antenne lagau jaar.
1: Permanent Weidevenne. Oké.
0: Hoi zeker. Tora is zwak koekjes. Kunnen we elkaar gebouw hoi koekjes bij jou?
1: Ja.
0: Dus twee goed jammer antenne lagade, meneer. Of je schakelt over als je DHB niet helemaal lekker werkt. Hoi zeker.
1: Op de hooggebouw
0: of whatever. Dat je online bij overschakelen, jij geen probleem.
1: Ik let op. Stok eens op koekjes. Oplossing in hè?
0: Arre jaar, Gianni keek een oplossing naar Heloid.
1: Nou ja, Malita moet altijd om ons lachen. Goedemiddag, heren. Doen jullie een mooi programma? Chai Koffie, geweldig programma van mevrouw Bihari. Mevrouw Bihari, toch een groet, kan je zeggen.
0: Ham me groet, kiet ook.
1: Dag, heren, hier Usha Gnis uit Nijmegen. Ik ben 60 en voel me helemaal niet oud. Kom volgende week naar Nijmegen. De vierdaagse begin. Mevrouw Usha Gnis. Mijn nederige excuses. Ik heb een inschattingsfout gemaakt. Dat komt door die hoge druk van Anand. Hij heeft het een beetje gelokt bij mij. Dus ja, een bol wil hij 60 jaar. Maar ik moest even nadenken. Gisteravond aan mijn boodheer klachten me liggen, dus hem nam mij laten
0: weten. Hoe heet die mevrouw?
1: Usha Gnis uit Nijmegen.
0: Usha, to behoud mooi baat bolle. Usha gaat jou alle hoeken en gaten laten zien volgende week.
1: Ham nam mij laten tomaten maar. Ham nam mij laten tomaten maar.
0: Toen durf kan je jij mee gaan.
1: Toen durf kan je Brasa Fest met uiken. Dan kan je me uitleggen van hoe energiek je bent, hoe goed je bent.
0: Hoe fit je bent.
1: Hoe goed je eruit ziet.
0: We gaan een oproep doen.
1: Dik, 60 is een getal maar hè. Maar van binnen kan je gewoon 40 voelen.
0: Hè? Als je 6

0: उजाला रेडियो देश भर में, तू जाने तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में, हाँ हर गांव में हर एक कोना में ऑटो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग तू जाने तो ढिंढोरा बजा दीजिए Rotie, de smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahoe, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chowmin en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 's morgens tot 9 uur 's avonds, zaterdag en zondag vanaf 's middags 3 uur tot 9 uur 's avonds of bel 020-370-4754 gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
2: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download